সিনলা মানে নি রকার হামাং ইং রে থাকা লামাক তেলি মিডিয়াম ওয়েভ টু 438.6 মিটার হেক টু 684 কিলো হার্টজ রমাং এলি আকাশবাণী ইসরি বিজয়পুরাম আনি নিকবারে প্রোগ্রাম তাহাং।

অনুষ্ঠানে আজ রয়েছে শ্রদ্ধা ভাজনুষু অনুষ্ঠান ফিরে দেখা। অনুষ্ঠানের শুরুতেই স্বামী বিবেকানন্দের এই উক্তিটি, হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। স্বামী বিবেকানন্দের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। NIPP প্রযোজক, কন্টেন্ট ক্রিয়েটর, প্রোডাকশন হাউস, স্বত্বাধিকার এবং অ্যাগ্রিগেটরদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে প্রসার ভারতী উচ্চমানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের জন্য নোটিশ ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজাল NIPP এর অধীনে।

আকাশবাণী শ্রী বিজয়পুরামের জন্য অনুষ্ঠানের প্রস্তাব আহ্বান করছে। তিনটি মোডের অধীনে প্রস্তাব আহ্বান করা হয়েছে, রেভিনিউ শেয়ারিং মোড, স্পন্সার্ড প্রোগ্রাম মোড এবং গ্র্যাটিস মোড। অনুষ্ঠানের ফরম্যাটের মধ্যে থাকতে পারে রেডিও নাটক, ডকুমেন্টারি, গল্প বলা এবং অডিও ফরম্যাট, পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা এবং সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান। আগ্রহী আবেদনকারীদের তাদের প্রস্তাব জমা দেওয়ার আগে সর্বশেষ সংশোধনী সহ প্রসার ভারতী কন্টেন্ট সোর্সিং পলিসি 2024 মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই নীতিমালায় যোগ্যতা, অনুষ্ঠানের নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি এবং AIR ব্রডকাস্ট কোড ও বাণিজ্যিক বিজ্ঞাপন কোড সম্পর্কিত বিবরণও রয়েছে। যোগ্য আবেদনকারীরা সমস্ত প্রয়োজনীয় বিবরণ এবং সহায়ক নথিপত্র সহ নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে আমাদের ইমেল আইডি hoaaiarportblair@prasarbharati.gov.in এ তাদের প্রস্তাব জমা দিতে পারেন। বিস্তারিত নির্দেশিকা এবং আবেদন পদ্ধতির জন্য অনুগ্রহ করে প্রসার ভারতী এবং আকাশবাণীর অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2024। ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টারে আপনার সৃজনশীল কন্টেন্ট নিয়ে আসার এই সুযোগ হাতছাড়া করবেন না। এই ঘোষণাটি আকাশবাণী কর্তৃক জনস্বার্থে জারি করা হয়েছে। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল। এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গ থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি ক্যাম্বেল বে আগামীকাল সকাল 8:00 শ্রীবিজয়পুরম থেকে লিটিল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই রাত 9:00 লিটিল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল। এবারে বলবো নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস সম্পর্কে কিছু কথা। নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস প্রতি বছর 18 জুলাই পালিত হয়। এই দিনটি নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয়। এই দিবসটির মূল উদ্দেশ্য হল শান্তি, মানবতা, ন্যায় বিচার, সমতা এবং সমাজসেবার আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা। দীর্ঘ 27 বছর কারাবন্দী থাকার পরও তিনি প্রতিহিংসার পরিবর্তে ক্ষমা, সহনশীলতা ও সম্প্রীতির পথ বেছে নিয়েছিলেন। এই দিবসে মানুষকে সমাজের কল্যাণে অন্তত 67 মিনিট স্বেচ্ছা সেবামূলক কাজ করার আহ্বান জানানো হয়। বিভিন্ন দেশে এই উপলক্ষে আলোচনা সভা, রক্তদান শিবির, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং অসহায় মানুষের সহায়তা নানা কর্মসূচির আয়োজন করা হয়। নেলসন ম্যান্ডেলার জীবন আমাদের শেখায় যে সাহস, অধ্যবসায়, মানবতা এবং ক্ষমতাশীলতার মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব। তার আদর্শ আজও বিশ্ববাসীকে শান্তি ও মানব কল্যাণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রত্যেক মানুষ সমাজের উন্নয়নে ছোট ছোট কাজের মাধ্যমেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আসুন আমরা সবাই মানব সেবা, সহমর্মিতা ও ন্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলি। এবারে রয়েছে একটি সাক্ষাৎকার। শ্রদ্ধেয় প্রবীণ শ্রোতা বন্ধুরা, শ্রদ্ধাভাজনীষু ফিরে দেখা অনুষ্ঠানে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ শ্রদ্ধা

0: ভজনের সুফিরে দেখা অনুষ্ঠানে পেয়েছি এক প্রবীণ বন্ধুকে। ওনার সঙ্গে অনেক গল্প করব এবং ওনার কাছ থেকে জানব ওনার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা এবং এই পর্যন্ত পথ চলার অভিজ্ঞতা। তাহলে প্রথমেই ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে ওনার কাছ থেকেই জেনে নেব ওনার পরিচয়। নমস্কার।
1: নমস্কার।
0: প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এবার আপনার পরিচয় দিন।
1: আমার নাম মহানন্দ গোমস্তা। আমার জন্ম হয় রামনগর গ্রামে, ডিগলুপুরের অন্তর্গত রামনগর গ্রামে। আমার মা বাবা এসেছিলেন বাংলাদেশ থেকে 1959-এ সম্ভবত, যেটা রেকর্ড আছে যে আমাদের ওখানে সেটেলমেন্ট দেওয়া হয় মা বাবাকে। তা ওনারা এসে রামনগরে, পোর্ট ব্লেয়ার থেকে রামনগরে ওনাদের বোটে করে নামিয়েছিল বালিরচরে, তারপরে সেটেলমেন্ট দেওয়া হয়। তারপরে 63-তে আমার জন্ম হয় ওই গ্রামে।
0: আচ্ছা।
1: 59-এ সেটেলমেন্ট এবং 1963-তে আমার ওই গ্রামে জন্ম হয়।
0: এবারে জানতে চাইব আপনার ছোটবেলাটা কেমন কেটেছে এবং কোথায় কেটেছে।
1: প্রথমত আমার যখন জন্ম হয় তখন আন্দামানের সেটেলমেন্টের জন্য এখানকার বনবাদার কেটে যে চাষের জমিগুলো তৈরি হয়েছিল, এবং আমার জন্মের পরে আমি দেখেছি যে মাঠে বড় বড় গাছ পড়ে আছে, মানে তখনও সেগুলো শেষ হয়ে যায়নি, পরিষ্কার করে তার মধ্যেই চাষবাস হতো। আর এরকম মনে আছে আমার ছোটবেলা, একদম যেটা স্মরণে আছে আমার, যে মাঠ, চারদিকে অরণ্য, পাহাড়ে ঘেরা, উপরে আকাশ, এই এই ছিল আমার ছোটবেলার পরিবেশ। এবং সেটেলমেন্টের সাথে সাথে গভর্নমেন্ট স্কুল, ডিসপেন্সারি, বিশেষ করে এই দুটো জিনিস দিয়েছিল। এবং আমাদের মানে সেটেলমেন্টের সাথে সাথে স্কুলে যাওয়াটাও পড়াশোনার জন্য, স্কুলেও যেত সবাই, আমিও সেই রকমভাবে স্কুলে যাওয়া শুরু করি।
0: সেটা কি রামনগরেই?
1: রামনগরেই, ওই গ্রামেই। পায়ে হেঁটে যেতে হতো প্রায় 2 কিলোমিটার, নালা টালা অনেক পার হয়ে যেতে হতো আর কি। তা বর্ষাকালে স্কুলে যাওয়া একটু অসুবিধা হতো, কেননা নালায় জল থাকতো, নালা পার হয়ে যাওয়া বাচ্চাদের জন্য অনেক মুশকিল হতো। যার কারণে প্রথম যখন আমি ক্লাস 2-তে উঠি, তারপরে আমার স্কুল বন্ধ হয়ে যায়। তার দুটো কারণ, একটা অনেকেরই ওই সময়টা বর্ষাকালে স্কুলে যেতে পারে না, কেননা নালাগুলো বানে ভরে যায়, 2-3 বার পার হতে হয় নালা, যার কারণে একটা কারণ। আর একটা কারণ আমার কারণটা ছিল যে আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, স্কুলে যাওয়ার মতো মানে তার যে মোটামুটি যা খরচাপাতি সেগুলো বহন করা মুশকিল ছিল মা বাবার দ্বারা। তা যার কারণে আমার স্কুল বন্ধ হয়। তখন থেকেই আমি ওই খাওয়া দাওয়ার অনিশ্চয়তা ছিল, অনেক খারাপ অবস্থাই ছিল গ্রামের, কেননা ধান টান লাগালে পোকামাকড় অনেক সময় উপদ্রবে ফসল হতো না। আর তাছাড়া আমাদের বাড়ি, আমরা একটু, আমার মানে বাবা একটু কাজকর্মের দিক থেকে একটু কমজোর ছিলেন আর কি, অন্যদের তুলনায়, যার কারণে আমাদের এই সমস্যাটা
0: বেশি
1: সামনা করতে হয়েছে অনেক সময়, যে দারিদ্রতার জন্য, যার কারণে স্কুল বন্ধ হয়। এবং ওই মানুষের বাড়িতে কাজকর্ম করে খাওয়া দাওয়াটা যাতে চলে যায় এইভাবে চলে আর কি। আবার আমাদের গ্রামে একজন মাস্টারমশাই আসেন, তা উনি এসে দেখেন যে বাংলা মিডিয়াম স্কুলে 2 ছাত্র আর হিন্দি মিডিয়ামে 50 জন। তা ওনার মনে হয়েছে কি কারণ, এখানে তো অনেক বাঙালি আছে শুনেছি, তা কারণটা কি? তা উনি বেরিয়েছিলেন গ্রামে হাফ প্যান্ট পরে, ছাতা নিয়ে বর্ষাকালে, তারপরে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে পুরো গ্রাম ঘুরে দেখেছে 75 জন ছাত্র আছে কিন্তু স্কুলে যায় না, 2 জন স্কুলে যায়। ওর মধ্যে আমিও ছিলাম
0: 75 জনের
1: মধ্যে। তখন আমার বয়স মানে 3 বছর আমি স্কুলে যাই না, তার মানে ক্লাস 2 থেকে 3 বছর বাদ দিয়ে তারপরে আবার আমাকে ওই লিস্টে জুড়লো এবং স্কুলে যাওয়া শুরু করলাম, মানে মাস্টারমশাই জোর করে নিয়ে গেলেন। তা এখান থেকে আবার দ্বিতীয়বার পড়াশোনা শুরু হয়, তখন আমার বয়স ওই 11 বছরের মতো হবে, আবার 2-তে ভর্তি হলাম।
0: এর থেকে বোঝা যায় আপনার ছাত্র জীবনটা খুবই কষ্টকর ছিল।
1: এই যে যা কিছু

0: আমি জীবনে যা কিছু করতে পেরেছি এর মূল এনার্জি ছিল মা। মার কাছ থেকে বেসিক সেন্টিমেন্ট বা যাই হোক ওইটা ধরে এগোতে গিয়ে পরবর্তী স্টেপই হচ্ছে আমার শিক্ষক। শিক্ষকদের শিক্ষক মানে প্রাইমারি স্কুলে বিশেষ করে শিক্ষক কিছু বলা মানে ওইটা আলটিমেট। এটা আমি কেন বুঝেছিলাম আমি জানি না, যে শিক্ষক বলেছে মানে এর উপরে কোনো কথা
1: কথা হয় না।
0: আমার মনে হয় এটাও একটা মানুষের ভাবা উচিত যে কত গুরুত্ব একজন শিক্ষকের। এবং ওই সময়টা ওই 75 জন ছাত্রের যে লিস্ট সংগ্রহ করা গ্রামে ঘুরে ঘুরে, যে মাস্টারমশাই এসেছিলেন ওনার নাম হচ্ছে শ্রী শান্তিরঞ্জন বল, কাছড়াপাড়া থেকে এসেছিলেন উনি ওয়েস্টবেঙ্গলের। এবং তখনই ওনার মানে খারাপ লাগে, তারপরে বেরিয়ে তো আমাকে পেলো। আর আমাকে দুটো উদ্দেশ্য ছিল, যে দু একজন বড় ছাত্র হলেও ওনার সুবিধা, এটা ওনার ভাবনা ছিল যে একদম ছোটদের দিয়ে তো আমি একলা পারবো না সব, তা সেই কাজটা আমাকে দিয়ে হয়েছিল। এবং মাস্টারমশাই আমাকে এত কথা বলতো, মানে কাজের সময় তো একদম এমন আদেশ করতো, সময় ডিগবাজি কিয়ে কিনা আমি করে আসতাম সেটা, মানে এরকম স্পিড থাকতো ভয়ে। কিন্তু আবার যখন কাজ টাজ থাকতো না, ধরুন কালীঘাটে যাচ্ছি সারা রাস্তা গল্প করতে করতে যাচ্ছে, আর বলতো যে তুই আমার পাশে থাকলে মনে হয় আমি অনেক শক্তিশালী হয়ে যাই, হ্যাঁ কোনো ভয় থাকে না, এমন কোনো কাজ নেই করতে পারবো না, তুই পাশে থাকলে এরম লাগে আমার, গল্পগুলো করত।
1: উনি আপনাকে ওনার ছেলের জায়গাটায় বসিয়ে মানে যে একটা জোর পাওয়া যাবে সেটাই অনুভব করতেন।
0: তারপরে যখন আবার কিছুদিন পরে ছাত্র সংখ্যা বেড়ে গেল, মাস্টারমশাই লেখালেখি করতে করতে আরেকজন মাস্টারমশাই এলো, নির্মলেন্দু গোলদার, উনিও ওই ওই সময়ই এসে গেছে কয়েক মাসের মধ্যে। এখন দুজন টিচার, এখন দুটো মহাশক্তির মাঝখান থেকে যেন আমি উঠে গেছি। একটা হচ্ছে মাস্টারমশাইয়ের শাসন অনুশাসন, সেটা একটা মানে প্রচণ্ড সমস্যা আমার জন্য যে কখন কি বলে। আর ওদিকে হচ্ছে গোলদার স্যার, তার নিপুণতা কাজের প্রতি, এই যে আর্ট ফিল্ড বললাম, মার ভিতর থেকে প্রথমে আসা এবং স্কুলে আসার পরে গোলদার স্যারের যে আর্টের যে দক্ষতা, গান মানে ছবি আঁকা মানে স্পোর্টস, এমন কাজ নাই যে গোলদার স্যার সুন্দরভাবে করতে পারে না। যখন পড়াশোনা হয়ে যেত আমরা দাঁড়িয়ে থাকতাম, বসে বসে গান গাইত। তাই যে দুজন শিক্ষকের মাঝখান থেকে আমি নিজের জীবন দর্শন খুঁজে পেয়েছি।
1: আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এই দুই শিক্ষক মহাশয়। এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও আপনি কি করে শিক্ষা লাভ করলেন?
0: তারপরে আমি স্কুলে যাওয়া শুরু করলাম, এখন খাওয়া দাওয়ার অনিশ্চয়তা ছিল, ওই কিছুদিন গেলাম, কখনো কখনো আবার যেতে পারছি না, তখন আবার মাস্টারমশাই খোঁজ নিতেন কেন গেলাম না, এরকম করে যখন উনি বুঝলেন যে খাওয়া দাওয়ার অসুবিধা
1: আছে,
0: তখন মাস্টারমশাই মানে বাড়ি থেকে মানে ওনার কোয়ার্টার প্রায় 1 কিলোমিটার দূরে, স্কুলটা যেখানে আর কি, তা মাস্টারমশাই টিফিন নিয়ে আসতেন সব সময়, কিন্তু আমার কথা ভেবে উনি বড় টিফিন ক্যারিয়ারে করে মানে স্টিলের অনেকগুলো বাটিওয়ালা যে ক্যারিয়ার থাকতো, তা ওগুলো বড় টিফিন ক্যারিয়ার কিনেছেন এবং তাতে আলাদা আলাদা ইসে আমার জন্য খাবার থাকতো আর কি, এবং উনি খেয়ে দিয়ে নিতেন টিফিনে দুপুরবেলা। আর আমরা তো বাচ্চারা খেলা স্ন্যাক্স দিত, খেলাধুলা করতো সব, এবং এসে তা সবার মাঝে বসে, এখন তো ভালো করে বলা যায় না, একটু বেসুরাভাবেই বলতেন আর কি, যে ওখানে টিফিন বক্সটা রাখা আছে তুই ওটা ধুয়ে নিয়ে আয়, মানে এতে কি হবে অন্য বাচ্চারা, কারণ এটা তো ভালো কাজ না যে মাস্টারমশাই টিফিন বক্সটা ধোয়া, অনেকে হয়তো ভাববে যে আমাকে তো বলেনি, ভালো হয়েছে ওকে বলেছে।
1: হ্যাঁ
0: আসলে মাস্টারমশাই আগেই আমাকে বলে দিয়েছিলেন যে ওর মধ্যে খাবার থাকবে, কিন্তু বলবো আমি এরকম, তা না হলে গ্রামে একটা এটা নিয়ে একটা আলোচনা শুরু হতে পারে যে ওকে খাবার দিচ্ছে, ব্যাকওয়ার্ড জায়গা তো মানুষ এসব নিয়ে একটা সমস্যা হতে পারে, এই কারণে এই ট্রিক্সই ছিল এটা, যাতে অন্য বাচ্চারা বুঝতে না পারে। তা এই ছিল আমার স্কুলে যাওয়ার রসদ, মানে খাওয়া দাওয়াটা ওখানে হয়ে যেত, খেয়ে দিয়ে আমি টিফিন বক্সটা যেরকম বলেছে ধুয়ে রেখে দিতাম। এইভাবে আমার দ্বিতীয়বার স্কুলটা শুরু হয় এবং ধীরে ধীরে

0: আমাকে কাজকর্ম দিতে লাগলো মাস্টমশাই। আমি
1: ওখানে কত ক্লাস অবধি ছিল?
0: ক্লাস ফাইভ অবধি, থ্রি থেকে মানে ফাইভ অবধি আমি ওখানে পড়তে পারবো। আমি যেহেতু বড় ছিলাম, সমস্ত কাজ কিছু হলেই আমাকে ডাক দিতেন। তা এতে কি হতো, এক তো পড়াশোনা আর ওই যে মাস্টমশাইয়ের কাজের দায়িত্বগুলো আমাকে নিতে হতো। এতে ধীরে ধীরে আমি কিরকম মানে আটকে যেতে লাগলাম, যে ধরুন আলমারির চাবিটা আমাকে দিয়ে দিল, ওখানে বাচ্চাদের খাতা পেন্সিল বিক্রি করার একটা সোসাইটি মতো আছে, ওর পয়সা করির হিসাব রাখা এবং বেচা কেনা এইসব দায়িত্ব দেওয়ার পরে কি হতো, এখন আমি ওতে আটকে গেলাম আর কি। মানে আমার যদিও কখনো ইচ্ছা হতো যে আমি একটু চলে যাব, অন্যদের সঙ্গে মাছ ধরতে যাব, হ্যাঁ সেটা আর হতো না। এইভাবে কিন্তু আমি ধীরে ধীরে ধীরে ধীরে আটকা পড়েছি, কেননা গ্রাম এমন ছিল। তাই আমি এখনো মনে মনে ভাবি যে আমি ওইভাবে থেকে গেলাম কি করে কন্টিনিউ, অভ্যাস ছিল, সবাই তো খেলাধুলা করে বেড়ায়, কিন্তু আমাকে এমন ভাবে আটকে দিয়েছিল কাজকর্ম দিয়ে। পড়াশোনা তো ছিলই, তার সঙ্গে কাজকর্ম এমন ভাবে দিয়েছিলেন যে আমি যাতে সরে যেতে না পারি। এইভাবে ধীরে ধীরে আমার দায়িত্ব বোধটা জন্মায় এবং হাতের লেখা জোখা অনেক ভালো ছিল। অনেক সময় অ্যাডমিশনের রেজিস্টারের কাজও দিত, মানে অন্য কোনো পিয়ন বা কেউ ছিল না, মাস্টমশাই একা, প্রায় 60-70 জন বাচ্চা একা পড়ায়। ওই মাস্টমশাইয়ের অনেক কাজ আমাকে দিয়ে করাতেন আর কি, হাতের লেখা ওই রেজিস্টারে নিজে একটা রাপে লিখে দিত, ওইটা দেখে দেখে অ্যাডমিশন করানো। এটা এখনো স্কুলে আছে, আমি পরে দেখেছি আমার হ্যান্ড রাইটিং। তারপরে স্ন্যাক্সের বিল বানানো একটা দেখিয়ে দিত, আমি নিজে বানাতাম। আর ওতে কি হতো, যে স্ন্যাক্স দিত ওর সাথে কথা বলে নিত যে স্ন্যাক্সের বিল ও বানাবে, তুমি ওকে বছরে দুটো জামা দুটো প্যান্ট দেবে। এইভাবে আমার পড়াশোনা ওখানে শুরু হয়, কেন বাড়ি থেকে কোনো কিছু দেওয়ার মতো অবস্থা ছিল না। খেলাধুলা কাজকর্ম করা সব কিছুর ভিতর দিয়ে ক্লাস ফাইভ পাস করি। তারপরে আমাকে যেতে হবে 10-12 কিলোমিটার দূরে কালীঘাট স্কুল, ওখানে একটা হোস্টেলও আছে, তা সবাই ওখানেই যায় হোস্টেলে থেকে পড়ে। এখন সমস্যা হচ্ছে যে হোস্টেলের খরচাটা কি করে হবে। কালীঘাটেও আমি হোস্টেলে কিছুদিন ছিলাম, কিন্তু বেশি দিন থাকতে পারিনি। তখন আমি নবগ্রামে একজনের বাড়িতে থেকে স্কুলে যাই, ক্লাস টেন অবধি আমি ওখানে থেকে পড়েছি। কাজটাজ বাড়িতে দিনের বেলা যা হতো করতাম। আর একজন গোপালদা বলে একজন ছিলেন আর কি, ওর মা বাবা আর আমি, আর গোপালদা চারজন, ওদের সঙ্গে আমিও থাকতে লাগলাম। আর ওই বাড়ি যেরকম একটা ছেলে ছিল সেরকম দুটো ছেলের মতো হয়ে গেছে। আমিও ওখানে থেকে ওদের সঙ্গে যা পারতাম কাজটাজ করতাম আর স্কুলে আসতাম। এইভাবে ক্লাস টেন পাস করি এবং কালীঘাট স্কুল থেকেই আমার হাতের কাজ, যেমন ওয়াল ম্যাগাজিন এসব, তারপরে সরস্বতী ঠাকুর বানানো, ওখান থেকে করি। এটা রামনগরেও করেছি, প্রাইমারি স্কুলে ক্লাস ফোরে বসে আমি প্রথম সরস্বতী ঠাকুর তৈরি করি মাটি দিয়ে।
1: আচ্ছা, সেই ঠাকুরে পুজো করা হয়?
0: পুজো হতো। এবং কালীঘাটে ওই খবর কালীঘাটে এসে গেছে, কালীঘাটে এসে আমি আর মানে এড়াতে পারিনি, আমাকে ওই দায়িত্বগুলো নিতে হতো। যেখানেই আমি যেতাম এই আর্ট এবং ঠাকুর তৈরি করা এগুলো আমার পড়াশোনার সাথে সাথে হতো আর কি।
1: ক্লাস টেন্থ অবধি ওখানে পড়েছেন?
0: ওখানে
1: কালীঘাটে
0: টেন পাস করেছি কালীঘাট থেকে।
1: তারপরে
0: ডিগলিপুরে যেতে হবে, ওখানেও হোস্টেল, যেখানে আগে ছিলাম ওখানে থেকে ডিগলিপুরে পড়ার সম্ভব না আর কি। তখন আর একজন মাস্টমশাই ওখানে আমাকে নিয়ে নিলেন আর কি, যে আমাদের বাড়িতে থেকে তুই ডিগলিপুরে পড়াশোনা করবি আর ছুটিতে এসে আমাদের বাড়িতে কাজ করবি। তা আমরা ওই এক দুদিন ছুটি হলে চলে আসতাম, আর না হলে দুমাস ছুটিতে পুরো চাষের কাজ করতে হতো
1: ওনার বাড়িতে।
0: হ্যাঁ, এই শর্তেই আমাকে 15 কেজি করে চাল মাসে হোস্টেলে দিতে হতো, যেটা আর কি উনি দিত, আর স্টাইপেন্ড পেতাম, ওতে মেসের খরচাটা হয়ে যেত। এইভাবে ডিগলিপুরে 11-12 পড়াশোনা হয়, আর ফাঁকে ফাঁকে আমরা ওখানে ধান টানও কাটতে যেতাম, মানে হোস্টেল থেকে, মানে
1: রোজগার।
0: ওই মাস্টমশাইদের বাড়িতে হয়তো ধান কাটা খবর দিয়ে দিল, আমরা হোস্টেল থেকে গিয়ে ধান কেটে তার বিনিময়ে কিছু পয়সা পাওয়া যেত, ওতে এইভাবে চলতো খরচাগুলো। ওখান থেকে আর কালচারাল অ্যাক্টিভিটিস ডিগলিপুরে ওই সরস্বতী

0: ঠাকুর বানানো ওয়াল ম্যাগাজিন আমার দায়িত্বেই থাকতো। আর মনে আছে আমার একটা অ্যানুয়াল ডের একটা ফাংশানে একটা গান ছিল, আর আমাকে তখন তালুকদার স্যার ছিলেন মিউজিক টিচার, তা উনি আমাকে তৈরি করলেন যে মিউজিক্যাল আর্ট আর কি, মানে অনেক বড় একটা বোর্ড থাকবে আর একটা গান চলবে, আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়া লুকোচুরির খেলা, ওই গানটা থাকবে, আর মানে আমি ওই গান শুনে শুনে একটা স্কেচ করব আর কি। আমি আর কোথাও দেখিনি এটা, তারপরে আমি করেছিলাম, আমাকে দিয়ে করানো হয়েছিল, খুব ভালো হয়েছিল, মানে গানটাও শেষ হয়েছে আর কমপ্লিট একটা আর্ট ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছিল, মানে ওই ওই দৃশ্যটা গানের মধ্যে
1: যেটা,
0: হ্যাঁ ওইটা কমপ্লিট হয়েছিল। এরকম ভাবে পড়াশোনাটা শেষ হলো, আর মাস্টার সাহেবদের মুখে মুখে যে এরকম একটা কথা চলতো যে ও আর্টে অনেক ভালো, ও ফাইন আর্টস নিয়ে পড়তে পারে, তখন উঠলো শান্তিনিকেতনের কথা যে যদি ও ফাইন আর্টস নিয়ে পড়ে তাহলে খুব ভালো হবে আর কি। ফাইন আর্টস তার আগে আমি জানতামই না ফাইন আর্টস কাকে বলে আর কি, ওই প্রথম মাস্টারমশাইদের মুখে শোনা।
1: শোনা, এবারে জানতে চাইবো এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও আপনি উচ্চ শিক্ষা লাভের জন্য কলকাতা রবীন্দ্র ভারতীতে শিক্ষা লাভ করেছেন, এই সুযোগটা কিভাবে পেলেন এ বিষয়ে যদি কিছু বলেন।
0: এখানে আর একটু পিছনে আবার আসতে হবে, না হলে এটা পরিষ্কার হবে না।
1: আচ্ছা,
0: যে 12 পাস করলাম, এরপরে নর্থ আন্দামানের পড়াশোনা শেষ, এরপরে হয়তো কলেজে যাওয়া যেতে পারে পোর্ট ব্লেয়ার, নয়তো পড়াশোনার জন্য বাইরে যেতে হবে, পরিষ্কার কোনোটাই ছিল না, একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে বাড়িতে গেলাম। আমি গিয়ে একটু চেষ্টা করলাম আর কি যে সবাই যদি আমাকে একটু সাহায্য করতে পারে তাহলে আমি শান্তিনিকেতন পড়া, কেন আমি তো জানি না শান্তিনিকেতন কি, মাস্টারমশাইরা বলেছে বলে মাথায় ঢুকেছে, তা আমার মনে হচ্ছে এই 50 টাকা করে তিনজনে যদি দেয় 150 টাকা হলে আমার শান্তিনিকেতনে পড়া হয়ে যাবে, এইটাই ডিমান্ড ছিল। কিন্তু বাড়ির পরিস্থিতি খারাপই ছিল, ওরা মানে তিন ভাই ওরা আলাদা থাকে সব, তা ওরা একদম সাইলেন্ট, এর কোনো উত্তর দিতে পারেনি। তারপরে আমি এসে আমার যা জিনিসপত্র আছে গুছিয়ে টুছিয়ে আমি একটু রেগে আর কি
1: বেরিয়ে পড়লাম,
0: একটু একা একা কথা বলে রেগে যেরকম হয়, বেরিয়ে যাচ্ছিলাম তখন মা হঠাৎ দেখলো যে মা ঝাড় দিচ্ছিল উঠান, তখন বললো যে দাঁড়া দাঁড়া বলে দাঁড় করিয়ে ওই আমাদের বাংলাদেশি একটা ট্রাঙ্ক ছিল, এখনো আছে, ওর গায়ে ব্যাঙের বিচির মতো সব জম করে ওরকম হয়ে গেছে, দুটো পাল্লাই আছে, লক সিস্টেম নেই, ওইটাই ছিল আমাদের সবকিছু, মানে দামি কাগজপত্র 2-1টা কাঁথা আর জমির কাগজপত্র, আর যদি টাকা পয়সা কখনো পেত মা ওতে রাখতো, ওইটা ওলট পালট শুরু করেছে। তখন এটা আমি এই জন্য বললাম যে এটা আমার জীবনের সব থেকে মূল্যবান একটা রিসোর্স বলা যায় আর কি, ওখান থেকে কিন্তু আমার এই জার্নিটা আরো মজবুত হয়েছে আর কি, ওই সেন্টিমেন্টের জন্য। মা তখন একটা টাকা পেয়েছে ওর মধ্যে, পেয়ে বলছে যে এই তো পেয়েছি, খুব খুশি, বাবা পোলাডা খালি হাতে যাবে, হ্যাঁ পাইছি একদম, মানে বাঙাল তো বরিশালের ভাষায় এরকম বলে, বসে এই নাও করে আমাকে ওই টাকাটা মা যখন দিল তখনই আমার মনে হলো যে কি অদ্ভুত রকমের একটা পরিবর্তন, মানে আমি একদম কান্না টান্না থেমে গেছে, ওই রেগে কান্না টান্না করে যাচ্ছিলাম আর কি, সব বন্ধ হয়ে গেছে, আর একদম ভাবতে শুরু করলাম যে কি হলো এটা, মা একটা টাকা দিয়েছে আমাকে, তখন আমি ওইটা নিয়ে মাকে প্রণাম করে আমি একদম একটুও দাঁড়াইনি বেরিয়ে গেলাম, যেতে যেতে ওই ঝোপঝাড়ের পাশে ঝর্ণা জল চলছিল ওর মধ্যে ঢুকে ওখানে অনেক কান্না করেছি আমি, কেননা শান্তিনিকেতন মানে মূল ভূখণ্ডে পড়াশোনা করতে যাব, মা আমাকে একটা টাকা দিয়েছে, ওইটা নিয়েই আমি মানে ইমোশনাল হয়ে গেছি এবং অনেক কান্না করে, অনেক সময় পরে যখন কান্না শেষ হয়ে গেছে ওই ঝর্ণা ছিল জল টল দিয়ে নতুন একটা ই নিয়ে আমি ওখান থেকে চললাম, আমার এই জার্নিটাই আমার জীবনের সবকিছু,
1: এবং মাই ওইটা করে দিয়েই পথ চলা শুরু,
0: এবং তারপরে আমি ওখান থেকে পোর্ট ব্লেয়ার চলে গেলাম, প্রথম পোর্ট ব্লেয়ারে অজানা জায়গা, একদিন ওই মেজিস্টিক হোটেল ছিল একটা মিলনের অপোজিটে, ওই রকম একটা জায়গায় দেখা হয়েছে প্রবীর ভট্টাচার্য মাস্টারমশাইয়ের সঙ্গে, হঠাৎ উনি দেখে কিরে তুই এরম, মাস্টারমশাই দেখলে যা করতে না, যে তুই এখানে তুই কবে যাবি, যাবি না, আমি বলছি

0: কোথায় যাব বলে শান্তিনিকেতন। আমি বলি বলেন কি আপনি, আমার মানে খাওয়ার পয়সা নাই, আমি কি করে যাব। হ্যাঁ বলে বলিস কি রে তুই। তখন ওখান থেকে মাস্টারমশাই আমার হাত ধরে চল বলে একটা ট্যাক্সিতে উঠলো, 5 টাকা তখন স্টার্টিং ভাড়া ট্যাক্সির
1: আচ্ছা,
0: ওই সময়, ওটা 86 এ ট্যাক্সিতে উঠে সোজা প্রেমনগর,
1: ওনার বাড়ি,
0: রামপ্রসাদ ভট্টাচার্য স্যারের বাড়ি, আমার আর্ট টিচার।
1: আচ্ছা,
0: ঠিক 2 বাজে তখন গিয়ে উনি খেয়ে দিয়ে জাস্ট একটু শুয়েছে আর কি, সেই দরজায় নক করে উঠালো, বলল যে এই দেখো ছেলেটা কি বলে, যাবে না, আমরা কত কিছু ভেবেছি ওর জন্য, বলে এখন যাবে না পড়তে। ওই শুরু হলো মেইনল্যান্ডে যাওয়ার, মানে এইটা ওখান থেকে শুরু হলো। এবং ওরা 500 টাকা দিয়েছিল আমাকে ওই সময়, আর বলছিল টিকিট করে জাহাজে ওঠ, যা তারপরে দেখবো। আন্দামান জাহাজের ভাড়া 70 টাকা ছিল, আমি 70 টাকা দিয়ে টিকিট করি জাহাজের, তারপরে আর 30 টাকা দিয়ে কিছু মুড়ি চিড়া এইসব কিনে
1: খাবার কিছু নিয়ে নিলেন,
0: আর 400 টাকা হাতে নিয়ে আমি জাহাজে উঠে গেলাম। তা সবাই যাচ্ছে দেখি, আমার সিনিয়ররা জুনিয়র সব এসেছিল, ওরাও যাচ্ছে নানান কলেজে পড়ে, আমিও ধুমধাম করে উঠে গেছি। তা সেদিন তো কেটে গেছে বুঝতে পারিনি, পরের দিন সকালে যখন মানে একদম কুল কিনারা কিছু দেখা যাচ্ছে না, ওই সময় আমার চেতনা ফিরলো আর কি, যে আমি কি করলাম, কোথায় যাচ্ছি আমি, একদম অজানা, মানে নিরুদ্দেশের পথে। শান্তি নিকেতন সে কোথায় আমি নিজেও জানি না, খালি ওই শব্দটাই খালি আমি জানি। ওর পর থেকে আমার অনেক মানে দুশ্চিন্তা ছিল, এরম করে করে কলকাতা গঙ্গার কাছাকাছি স্যান্ডেড এইসব জায়গা পৌঁছানোর সময় সব চিৎকার করে বলে দেখার জন্য আর কি দৌড়ে দৌড়ে যায়, আমি ওতে আবার সামিল হয়ে গেলাম, কেউ বলে কপিল মুনির আশ্রম দেখা যাচ্ছে এটা ওটা, মানে জীবনের প্রথম অভিজ্ঞতা আর কি, গঙ্গা থেকে ঢুকছি কলকাতায়।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধা ভাজনুষু ফিরে দেখা, কথা বলছিলাম আমাদেরই দ্বীপপুঞ্জের এক প্রবীণ বন্ধু মহানন্দ গোমস্তার সঙ্গে। ওনার সঙ্গে আরও কথা হয়েছে, এর পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী 25শে জুলাই শনিবার ঠিক সন্ধে 5:30টার বাংলা অনুষ্ঠানে।

এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভা রানী। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।